নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা। জগত স্রষ্টাঙ্কর এই সুন্দর সৃষ্টিরে অনেক জীবজন্তু, বৃক্ষলতা ও কীটপতঙ্গ ভরি রহিছন্তি। সবু জীবঙ্ক মধ্যরে মনুষ্য হেউছি শ্রেষ্ঠ জীব। মনুষ্যকে ভগবান অনেক গুণ দেইছন্তি, বুদ্ধি বিবেক মধ্য দেইছন্তি, ভল মন্দ ভুল ঠিক ও উচিত অনুচিতকে জানিপারিবার শক্তি রহিছি কেবল মনুষ্যর। মনুষ্য হি তার অতীতকে মনে রাখিপারে, ভবিষ্যত পাইঁ যোজনা প্রস্তুত করে। কোনসি গুরুত্বপূর্ণ কাম কলাবেলে বা কিছু বড় সিদ্ধান্ত নেবা পূর্বরু সে কিছু বিজ্ঞ, প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিমানঙ্কঠারু পরামর্শ নেবাকু উচিত মনে করিথায়। এসবু হেউছি মানবীয় গুণ, যাহা অন্য প্রাণীঙ্কঠারে দেখা যায় নাহিঁ। এসবু ব্যতীত মনুষ্যকে শৃঙ্খলিত, বিচারবন্ত ও ধর্ম মার্গরে জীবন অতিবাহিত পাইঁ এবং মনুষ্য জন্মর সার্থকতাকু বুঝিবা পাইঁ মুনি ঋষিমানে সাধনা বলরে দিব্য জ্ঞান প্রাপ্ত হই অনেক গ্রন্থ রচনা করে যাইছন্তি। সেসব ধর্মগ্রন্থ মানব সভ্যতা পাইঁ কালে কালে মার্গদর্শক ভাবরে রহি আসিছন্তি। ধর্মগ্রন্থ মানঙ্কর প্রত্যেক অক্ষর, পদ, শব্দ এবং বাক্য মানব সমাজ পাইঁ উপাদেয়। ধর্মশাস্ত্র অধ্যয়ন করি তার অন্তর্নিহিত অর্থকে বুঝি তাকে কার্যরে লগাই পারিবার সামর্থ্য রহিছি মনুষ্যর। আউ যিয়ে শাস্ত্র বিহিত মার্গরে জীবন অতিবাহিত করে সে নিশ্চয় শাস্ত্রানুমোদিত পুণ্যফল ভোগ করে। শাস্ত্র কহন্তি মনুষ্য জন্ম হেউছি এক দুর্লভ জন্ম। অনেক জন্ম তপস্যার ফল স্বরূপ জীব মনুষ্য জন্ম লাভ করে। এই জন্মরে হি উত্তম কর্ম করিবাকু সুযোগ মিলিথায়। এই জন্মরে মনুষ্য ইন্দ্রিয় মানঙ্কর সদুপযোগ করি পরমগতি প্রাপ্ত হইপারিব বলি শাস্ত্র মানঙ্করে উল্লেখ রহিছি। যেউ মনুষ্য শরীরকু কেবল ভোগ বিলাস পাইঁ উপযোগ করে সে অমৃতকু ছাড়ি বিষপান করে। শেষরে যেতেবেলে বিষর পরিণাম আসিথায় সেতেবেলে সে কাল, কর্ম আউ ভাগ্যকু দোষ দেইথায়। হেলে সেতেবেলকু অনেক বিলম্ব হইসারিথায়। সেথিপাইঁ শাস্ত্র কহন্তি বেল থাউ থাউ সৎপথরে ধর্ম আচরণ করিবা মানব জন্মর সার্থকতা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অঞ্জলি রে শিল্পী করুণাকর সেঠী পরবর্তী ভজন গাইছেন বীরকিশোর নায়কঙ্ক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি ছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষের শিল্পী করুণাকর সেঠী গাইছেন বীরকিশোর নায়কঙ্কর চেলারু।

তবে শ্রোতা বন্ধু, আমার সভ্যতা এবং সংস্কৃতি পরস্পর নির্ভরশীল এবং সেটিকি পরিপূরক। সামাজিকতা মনুষ্যের সহজাত প্রবৃতি। সমাজকে ছাড়ি সে কেবেবি একা একা বঞ্চি পারিব না। তেণু বাপা মা, ভাই ভৌণী, গুরুজন এবং আত্মীয় স্বজনের পরিকল্পনা এই সমাজের মধুর সম্পর্কর হি জন্ম নেই থাকে। তেণু সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবনযাত্রা পথরে গোটে পরিবার বা সংসার সহিত সংস্কৃতির বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শ্রোতা বন্ধু, আমার সামাজিক বিধি ব্যবস্থা ভিতরে আমার আচার বিচার চালিচলন এবং বিভিন্ন অনুষ্ঠান আদি কেবল সীমাবদ্ধ হয়ে রই না থাকে। কাব্য কবিতা শিল্প ভাস্কর্য এবং সঙ্গীত প্রভৃতির মধ্যে আমার সংস্কৃতির পরিপ্রকাশ হয়ে থাকে। তেণু একাঠি বঞ্চবার আগুক বড়া ভিতরে আমি সামাজিক মূল্যবোধক ভুলে না আসন্তু আমি ভুলে যাবানি আমার সংস্কৃতি আমার সেই পরম্পরা।

খান্না, চিরকুমারী দাস, অমিতা সামন্ত রায়, নিনাদ প্রদীপ কুমার দাস, অবিভক্ত প্রদ্যুম্ন মোহন দাস, প্রলয়ানন্দ জয়রাম মুন্ডা, নকুল বিবেকানন্দ বেহেরা এবং মঙ্গুলি অশ্বিনী কুমার মাঝি।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: অবলা গীতরে শিল্পী মহম্মদ সিকন্দর আলম পরবর্তী আধুনিক গীত গাইছেন সুভনারায়ণ স্বাইঙ্কর চ্যানেল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনার সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনার সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনার সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাস বাবু আপনাঙ্ক ঘরটা 1970 রে তৈরি হইতিলা রাইট হেলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছো কার্যক্রম যুববাণী।

0: শ্রোতা বন্ধু, মানুষ যেতবে জঙ্গলরে একাকি জীবন যাপন করুথিলা, সেতবে না থিলা তার ঘর, না থিলা সমাজ, না থিলা সভ্যতা।
1: হ্যাঁ বন্ধু, খাদ্য সংগ্রহ করিবা, পশুমানক আক্রমণর বঞ্চিবা এবং জীবনক সুরক্ষিত করিবা পাই মানুষ ধীরে ধীরে দল ভিতরে রহিবা আরম্ভ কলা। এই দলরু জন্ম নেলা পরিবার।
0: প্রথমে পরিবার থিলা ছোট, মা বাপা ও সন্তান মানে একাঠি রহুথিলে, সেমানে একাঠি শিকার করুথিলে, খাদ্য বান্টি খাউথিলে এবং পরস্পরকু সুরক্ষা মধ্যে দেউথিলে।
1: সেই ছোট পরিবার ধীরে ধীরে গোষ্ঠী, গাঁ এবং পরে সমাজর রূপ নেলা। এইভাবে ভাবে পরিবার হেলা সভ্যতার প্রথম ভিত্তি।
0: হ্যাঁ বন্ধু, পরিবারের সন্তান সন্ততিঙ্ক সংখ্যা বড়িবার ধীরে ধীরে পরিবারের সদস্য সংখ্যা মধ্যে বড়িবারে লাগিলা। কালক্রমে ছোট পরিবারটি গাঁরে পরিণত হেলা। ভারতের ইতিহাসকু পর্যবেক্ষণ কলে জনাপড়ে যে পরিবারগুড়িক শক্তিশালী সেমানে ছোট ছোট রাজ্যরে মধ্যে রূপান্তরিত হয়েছন্তি।
1: হ্যাঁ বন্ধু, প্রতিটি পরিবারর থাই বংশ মর্যাদা, কুল ও পরম্পরা, যাহাদ্বারা সমাজরে পরিবারটি প্রতিষ্ঠা পায়।
0: বন্ধু, পরিবারের সবুঠু গুরুত্বপূর্ণ হেউছি ভাল পাইবা, পরস্পর প্রতি বিশ্বাস ও ভরসা, ত্যাগপূত মনোভাব ও স্নেহ মমতা। মানুষ হুয়ন্তু অবা পশু, সবঙ্কর এক পরিবার থাকে। রক্ত সম্পর্ককু নেই গড়া এই সম্পর্কর ডোর হেউছি সবুঠু মজবুত। পরিবার ভিতরে জনে কষ্ট পাইলে অন্য জনক আখিরু লুহ ঝরে, জনক খুশিরে সারা পরিবার উৎসব মুখরিত হইথায়।

0: বন্ধু, আজির আধুনিক যুগরে সবে আত্মনির্ভর হওয়া পাই নিজ গাঁ ঘর ও পরিবার ঠার দূরে সহরে বসবাস করুছন্তি। হ্যাঁ বন্ধু, আউ আগভলি পরিবারে সমস্তে একাঠি রহিপারু নাহান্তি। বাপা মা গাঁরে রহিবা বেলে পিলামানে সহরে রহুছন্তি এবং বিবাহ পরে পতি পত্নী তাঙ্কর গোটিয়ে কিংবা দুইটি সন্তানকু নেই বসবাস করুছন্তি, যাহাকু আমি একক পরিবার বলি কহিথাও। চাকরি, শিক্ষা ও ভালো জীবনশৈলী পাই লোকমানে ছোট পরিবারকু অধিক পছন্দ করুছন্তি। একক পরিবারর সবুঠার বড় গুণ হেউছি স্বাধীনতা। এঠারে প্রত্যেক সদস্যকু নিজ মত দেবার সুযোগ মিলে, ঘরর নিষ্পত্তি শীঘ্র নিয়া যায় এবং অধিক লোকঙ্ক মত নেবার আবশ্যকতা মধ্যে নথায়। সদস্যমানে নিজ ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করিপারন্তি। হ্যাঁ বন্ধু, আজির ব্যস্ত জীবনরে পিতা মাতা মানে মধ্যে নিজের পিলামানঙ্কু আবশ্যকীয় সময় দেইপারু নাহান্তি। কর্মব্যস্ততা ভিতরে পিলামানঙ্কু আয়ামানঙ্ক পাখরে ছাড়ি দেউছন্তি এবং সেপটে গাঁরে বৃদ্ধ জেজেবাপা ও জেজেমা মধ্যে একা রহি মানসিক স্তরে দুর্বল হয়ে যাউছন্তি, যাহার ফলস্বরূপ শিশুটিয়ে পরিবার শিক্ষা লাভ করুথিবা সংস্কারকু ভুলি যাউছি।
1: হ্যাঁ বন্ধু, সেমানে শিশুমানঙ্ক শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রতি অধিক ধ্যান দেই পারিথান্তি। এহাদ্বারা শিশুমানে আত্মনির্ভর হওয়া শিখন্তি। এই পরিবারে খরচ মধ্যে কম হুয়ে ও ঘর পরিচালনা সহজ হইথায়। ঘরর পরিবেশ শান্ত ও সরল থাকে। আধুনিক সময়রে অনেক লোকঙ্কু চাকরি পাই অন্য শহরকু যিবাকু পড়িথায়। সেই কারণরু সেমানে একক পরিবারে বসবাস করিবাকু অধিক সুবিধাজনক বলি ভাবিথান্তি। ছোট পরিবার হেবারু ঘরর কার্য ও দায়িত্ব সম্ভালিবা সহজ মধ্যে হইথায়।
0: একক পরিবার আধুনিক সমাজের এক গুরুত্বপূর্ণ পরিবার প্রণালী। এহা আমাকু স্বাধীনতা, আত্মনির্ভরতা ও দায়িত্ববোধতা শিখাই থাকে। বন্ধু, আমি যে পরিবারে রহু না কাহি সমস্ত প্রেম, সম্মান ও সহযোগে ব্যবহার করা উচিত। পরিবার ছোট হেউ কি বড়, সেঠারে একতা ও ভাল পাইবা থিলে ঘর সুখময় হয়ে থাকে। পরিবারর প্রত্যেক সদস্যকর নিজস্ব গুরুত্ব রহিথায়, তাহা বুঝিবা নিহাতি আবশ্যক। বড়মানঙ্কু সম্মান করিবা ও ছোটমানঙ্কু স্নেহ দেবা আমার কর্তব্য।
1: শ্রোতাবন্ধু, যদি আমি পরস্পরকু বুঝিবা, সহযোগ করিবা ও ভাল পাইবারে রহিবা, তেবে পরিবারে শান্তি ও সুখ বড়িপারিব। পরিবার আমাকু জীবনর সঠিক শিক্ষা দেইথায় এবং ভাল মানুষ হবার পথ মধ্যে দেখাইথায়। সমস্যা ও কষ্টর সময়রে পরিবার হি আম সহিত রহে ও আমাকু সাহস দেইথায়। তেমু আমি সমস্ত পরিবার সদস্যক সহ মিলিত ভাবে রহিবা এবং প্রেম ও সম্মানর সম্পর্ক গড় তোলিবা উচিত।

0: বন্ধু, আজি হেউছি আন্তর্জাতীয় পরিবার দিবস, যাহার বিষয়বস্তু হেউছি পরিবার অসমানতা এবং শিশু কল্যাণ। জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত এই দিবসটি আলোকপাত করে যে পরিবার নীতিগুড়িক কিপরি শিশু ফলাফলক উন্নত করিবা পাই আয় শিক্ষা এবং স্বাস্থ্যে থিবা অসমানতাকু দূর করি পারিব।
1: তেবে আসন্তু না বন্ধু, আমি সমস্তে মিশি পরিবারকু ভালো পাইবা, বড়মানঙ্কু সম্মান করিবা ও ছোটমানঙ্কু সুসংস্কার দেবা। কারণ পরিবার মজবুত হলে সমাজ মজবুত হব, আর সমাজ মজবুত হলে দেশ ও সভ্যতা আগকু বড়িবা।

0: বন্ধু, আজি তো ষ্টুডিও ঘড়ি ইশারা দেলানি আমকু কার্যক্রমকু এইঠি রখিবাকু। আপনমানকু আজির কার্যক্রম কিপরি লাগিলা নিজের মতামত চিঠি বা মেল মাধ্যমে জনাইবাকু আদম ভুলিবে নাই। আমকু চিঠি লেখিবার ঠিকনাটি হেউছি যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001। আমার মেল আইডিটি হেউছি yb.airctc@gmail.com। তেবে আজির মলার অগণার বিদায় নেই রহছু। মু থিলি আপনক সাথে বিশ্বজিতা।
1: আমু স্বয়ং প্রভা
0: রহছু। নমস্কার।
2: শুনিলে কার্যক্রম যুববাণী।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
4: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য সে টিনাজ সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে।

0: কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কোন রিমা ঘরে সোলার লাগাই দেল?
4: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
3: চিন্তা নাহি মানে?
4: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
3: সত্যরে?
4: খালি সেতিকি নু হ্যাঁ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
5: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
6: প্রচার করছু কার্যক্রম পল্লী মঞ্চ।

শ্রোতা বন্ধু, এ ধরাপৃষ্ঠরে ঋতুমানে ওহ্লান্তি কেতে কোণ আশা নেই। ধরাপৃষ্ঠকু কেতে রূপরে, কেতে রঙ্গরে, কেতে রসরে সজিবে, আম ধরিত্রী বি সেমানক বাটকু চাহিঁ বসি থাকে। হেলে তার সবু প্রতীক্ষা প্রতীক্ষারে রহি যায়। ফগুণ কেবে কেবে অফেরা হি রহি যায় তো, শ্রাবণ কেবে আসিবাকু ঝুরি ঝুরি লোহকু করি দিয়ে বরফ, শীত বি যেতিক দিন কণ্ঠ করি থাকে ধরার রহিবাকু, সেতিক দিন রহি নপারি অভিমানরে ফেরি যায়। কারণ এটি তো রাজুতি গ্রীষ্মর, ঋতু বদলিলে বি গ্রীষ্মর দবদবা এটি বর্ষক বার মাস।

শ্রোতাবন্ধু, এ ধরিত্রী আজি রুগ্ণ। প্রচণ্ড তাঁতিরে মাটি তার নুখুরা টাঙ্গরা, আগপরি আউ সে উর্বরতা নাহি, মাটি তলর জলস্তর বি কমি কমি যাউচি। রজর সে আউ গাধেই পারুনি, তা দেহ সারা যানবাহন কলকারখানার নির্গত কলাধুয়া নিশি হয়েগলাণি। তার শিরা প্রশিরার যেউঠি গঙ্গাপরি পবিত্র নির্মল জল প্রবাহিত হওয়া কথা, সেটি নালনর্দমার প্রদূষিত জল কুঢ়কুঢ় আবর্জনা। থন্ডা পবন টিকে পাইবাকু চাহিলে বি সবুঠি তা প্রদূষণর বলয়। এ পরিস্থিতিরে ধরিত্রীর উত্তাপ পড়বনি তা কমিব? রুগ্ণ ধরিত্রী কেমিতি বা পরশিব তার সন্তানমানকু নতি অনচ।

শ্রোতাবন্ধু, ধরিত্রীর এই জ্বলন থমিবার না ধরুনি। সে চিন্তা করুছে কেবল মানুষ, কেবল মানুষ নুহ, বরং সমগ্র জীবজগত পাই, পশুপক্ষী মানে বাসহরা। এবে খালি হাতরে ফেরিবাকু পড়ুছি ঘরকু ফেরিলা বেলকু সেমানক ছুয়ামানক পাখকু। পানি মুন্দে বি পাউ নাহান্তি অনেক প্রাণী, আউ বৃক্ষলতা মানক বংশ বিলুপ্ত হেবাকু বসিলেনি। আউ মানুষ মানে অসহ্য তাতির অতিষ্ঠ হয়ে পড়ুছন্তি। অংশুঘাতরে জীবন মধ্য চলে যাউছি, অকাল মরুড়ি পড়ুছি। জলবায়ুরে অহেতুক পরিবর্তন যোগু জলাভাব, খাদ্যভাব এবং বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা ভিতরে গতি করুছন্তি। উত্তপ্ত ধরিত্রী নিজ ভিতরের জ্বলনকু চাপি রাখি আমপাই চিন্তার আহরি বেশি বেশি জ্বলুছে।

0: জন্য
1: ঢলকি মার্কা মনে রহিলা আসছে আজ্ঞা নমস্কার
0: নমস্কার নাই আজ্ঞা খলকি মার্কা উকুণি মারি চূর্ণ ঢলকি মার্কা আউ জাদুর মলম খলকি মার্কা
2: উকুণি মারি চূর্ণ ঢো ঢো
0: নাই নাই নাই নাই উকুণি মারি চূর্ণ নুহে জাদুর মলম মোর উকুণি হয়নি মো জাদু হয়েছি
2: আপনার জাদু হয়েছি
0: দেহ সারা পাদরে বি আপনি এত সুন্দর পাঁজহলে আনি দিয়েছেন অথচ মুখ পিঁধি বাহার কু বাহারে লোকে মতো থটা করবে কহবে দেখ ইয়ার পাদরে জাদু সালু বালু ইয়ে পুঁ পাঁজি পিঁধি বাজা বজাউছি মতো লজ লাগবনি
2: কিয়ে কিয়ে থটা করিব মো কিয়ে থটা করিব কেহি কই পারিবে নাই বুঝিল কি পাদরে জাদু হলা বলি কোন পাঁজ পিঁধিবাকু মনা আপন পিঁধন্তু যদি কিয়ে থটা কলা না মু তা কথা বুঝিবি মু বুঝিবি মু বি বক্সিং ফক্সিং জানিছি মো
0: হ্যাঁ বহুত ধন্যবাদ মু এথর নিশ্চয় পিঁধি দেখিবা কিয়ে থটা করছে
2: ইয়ে কথাটা কোন কি মানে মানে মানে আপনকে বড় ভারে ভালো লাগে যাইছি তো ইয়ে শিলা দেবি পাউঁজটা ভালো লাগিলা তা
0: ভাল লাগিলা ভারি ভাল লাগিলা ইট ইজ লাভলি দেবি এথিরে যদি পাঁচটা ঘন্টি লাগি থাকতা না আহুরি সুন্দর বাজু থাকতা
2: বিউটিফুল বিউটিফুল
0: হেলে কোন হব মনটা তো সববেলে সেই জাদুরে
2: মার্গুলিসা জাদুকু সুন্দরী স্ত্রী মানুষ পাদরে ঘাটে হাতরে কাছুটা হয়ে গেলে কোন সে অসুন্দর হয়ে গেলে নো সুন্দরী সুন্দরী সবুবেলে সুন্দরী জাদু আর নো জাদু আপনি পিঁধন্তু
0: নারু বাবু আপনার সতরে ভারি রোমান্টিক বাহেলা পরে স্ত্রী কি সেমিতি ঘন্টি লগা পাউঁজ কিনি দেবে যে সে তাকু পিঁধি ঋণু ঝুণু শব্দ করুথিবে আপনার দূর দূর হয়ে খালি কম্পি উঠুথিবে কিন্তু কিন্তু নারু বাবু আপনার বেলে বেলে ঝরকা বাট অন্ধার কেমতি ছকি ছকি অনৌছন্তি কাই কি
2: কাই কাই নাই তো
0: আপনকর অন্ধার গুড় গুড় কি ডর আছে কি আ
2: অন্ধার গুড় গুড় সি পুনি কি
0: মলা অন্ধার গুড় গুড় কি আপন জান নাতি
2: না
0: মো বউ তা না কই আমাকে পিলা দিনে ভারি ডরউতিলা সে কোড়ে অন্ধার ভিতরে লুচি থাকে সুবিধা দেখি হুট কি ঘর ভিতর কু পসি আসে আপন নিচে তাকই ডরুচন্তি আউ
2: মু কাহারে কি ডরে নাই মো মু বক্সিং ফক্সিং জানে টি মু কাহা কো ডরে নাই গোটায় মুথরে তা মুহটা কো একদম ফ্ল্যাট কর দেবে
0: তার কোন মু থাকে সে পড়া গোটে গুড়গুড়ি আপন বরং বেশি অন্ধার হবা আগরু পড়ান্তু নহলে যদি সে আপনকু দেখি দেলা না
2: দেখো দেখো মু বি তাকু দেখি দেবি
0: হ্যাঁ হো তাহলে জানতো নমস্কার
2: নমস্কার যাচ্ছি
0: হ্যাঁ নমস্কার নারু বাবু নারু বাবু
2: কল
0: আনি দেবে না প্লিজ
2: নিশ্চয় আনি দেবি এই ঘন্টি লগা পাউঁজ তো নিশ্চয় কালি আনি দেবি
0: ও ঘন্টি লগা পাউঁজ নুয়ে জাদুর মলম মনে রইব তো চাতুর মলম
2: মো মইয়ে খলকি মার্কা এত হ মনে রইব
0: রহিলি
3: শঙ্খ বাবু
2: স্যার
3: নারু বাবু
2: স্যার
3: সবু ঠিক চালিছি এভরিথিং ইজ ওকে
2: সবু ঠিক চালছি এভরিথিং ইজ ওকে স্যার
3: পাদ মানে
2: জবত রে আছেন স্যার
3: গুড সেম টু হুশিয়ার দিবে প্রেমটা গোটে ভারি গোলমাড়িয়া জিনিস থরে পঙ্করে পশিগলে না একদম নটর পটর হয়ে যাবে গোটে পাদ তা ভিতর কাড়িলে তো আর পাদটা পশিযাবে ওকে আউ যদি বাহা হবাকু মন কলে তবে সিধা চালি যাবে বাহা হয়ে পড়বে
2: কোঠিকে চালি যাবে স্যার
3: যৌঠিকে চালি যাবে সেইঠিকে চালি যাবে ওকে
2: স্যার চালিলি চাহাটা স্যার
3: খাও
2: ইয়ে শঙ্খ বাবু স্যার তো গলে মু বি
3: যাবে কোয়াড়কু
2: এই জুয়াড়কু সিয়াড়কু ইয়ে শঙ্খ বাবু শুনিলে আপন কুয়াড়ে লম্ব দাড়ি পাই কো ছেড়িয়া পাকু যাইথিলে
4: আ মু তো শুনলি ফটা জামা পাই আপন কুয়াড়ে কো রদ্দি মাল দোকান কো যাইথিলে
2: ইয়ে কোন বুঝিলে না শঙ্খ বাবু বৃদ্ধ নন্দ বাবাঙ্কর ভারি সন্দেহ যে শিষ্য মানুষ নজকিলে সে বিচারা মানে সে ঝিওটার প্রেম পঙ্কর টুক কিনে গলি

0: আরে শঙ্খ বাবু আপনার পুনি থরে
1: ভিতরকে চালাতো ভিতরকে চালাতো চালাতো মু কবাটটা দিয়ে দউছি বাড়াটা পারা মাতিছি পছি আসিব কতবেলে গলানি সেইটা সেই বাটরে এ ঠিক আছে ঠিক আছে মানে যে গন্ধ কাঁদুরে লটর মটর ঠিক হয়েছি সে রসকল কু ঠিক হয়েছি আউ দিনে আপনার পাখ বসিব না
0: আপন বি তো সেই বেটে ডিন তনছন দিশচন্তি
1: সিলা দে এটা এটা এটা
0: এটা এ প্যাকেটটা পুনি কোন না বাবা না না আও প্রেজেন্টেশন প্রেজেন্টেশন নুয়ে
1: দেখ না দে
0: আরে এটা তো গুটে লফাপা কি সুন্দর বাসনা হইছে এ কোন আছে আ ভিতরে ও নাইস আ নাইস
1: পুনি এইটা গোটা কি মানুষ ভালো বিপদ কথা কুহবে না সেই স্ক্যান্ডেলটা সেটা পুনি আসি পৌঁছি গেল তা মতলব কিছু ভালো জানা যাও না জুয়ার গলি মো পিছা জমা ছাড়া না শিলা দেবী তাহলে কোণ এথর যাবি মানে সেই বাটে থরে সিনা সম্ভাল গলি আউ পারিবি না লো বাপা এথর নিশ্চয় মো গোড় হাত সব ভাঙ্গি যাব শিলা দেবী মতো ইয়ারি ভিতরে ইয়ে খট তলে কে আনলা ভিতরে
2: শিলা দেবী খোলন্তু জলদি নারু
0: এ শঙ্খ বাবু নারু বাবু স্বরটা কেমন কড্ডা শুভুচি কাইকি
1: শুভুচি যা হলে পাচিরিটা ডেইবাকু পারে সাহস হউ নাই
0: সাহস হউ নাই তাহলে পাচিরি ডেইবে নি ইয়ারি ভিতর রইবে ঠিক আছে কিছি দুর্ঘটনা হলে মতে কিছি কইবে নি মু কই দউছি
2: শিলা দেবী সেটাকে জম্মা ছাড়বে না কই দউছি খোলন্তু
0: আরে নারু বাবু ইয়ে কোন এই লুগাপটা কি গন্ধ নালের পড়ি গেলে
2: কুয়াড়ে গলা কুয়াড়ে গলা কুয়াড়ে গলা সে রাস্কেল ডাকন্তু তাকু এঠিকি মু তাকু টিকে ভল করি প্রেম আলিঙ্গন করে দিয়ে নলে বাসনারা বাহির যাউছি মোর
0: কুয়াড়ে গলা নাতি পলাইলেনি হ্যাঁ
2: পলাইলেনি হাউ ঠিক আছে দেখুছি কুয়াড়ে পলাইব সে শঙ্খ সারু রহরে কুয়াড়ে যাউছু মু যদি তত সে পঙ্করে ছয় থর ন ঘষারিছি মো না নারু সড়েঙ্গ নুয়া বুঝলু পলাউছু

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: অভুলাগীত কার্যক্রমর প্রথম গীত গাইছেন মঞ্জুশ্রী ত্রিপাঠী কৃষ্ণ কুমার রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষ গীত গাইছেন সৌম্যশ্রী রথ, শিল্পী গাইছেন দেবদাস ছোট্টাঙ্ক রচনায়।

আজি দেবযানী অচেত অবস্থায় পড়িগলা আশ্রম শিশু মানে কোলাহল কলে শুক্রাচার্য ধ্যান বলরে জাণিপারি কচকু আহ্বান কলে নিজর উদর ভিতর কচ শব্দ কলা শুক্রাচার্য ঋষি পচারে কচ তুমর উদর কু গলু কিভাবে সেই সময় কচ কুচি গুরুদেব রাক্ষস শিশুয়ে মতে নিধন করিলে।